0: FM 드래곤 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: Good morning, dear listeners. This is Agash from FM Dragoban presenting to you our program Health Matters.
2: Ito Akash Fane Kuhima. Health and Family Welfare Program de aku sopanu ke swagat kuri di ase. Aji amar Health and Family Welfare Program de Maintaining Joint Health Through Yoga Practices opore. Kelhu Zase Lawrence, Integrated Ayush Hospital, Raja Chedemade, Yoga Instructor Logot, Vithobar He Interview Law Program Ekta Hunibule Pabo. Bishi khushi ase, aji amahala studio re ahigina ase, Kelhu Zase Lawrence kun he, Integrated Ayush Hospital, Raja Chedemade, Yoga Instructor ase, তার লগতে আজি আসল করে কিনে মেইনটেইনিং জয়েন্ট হেলথ থ্রু ইয়োগা প্র্যাকটিসেস ইটুলা ওপরে কথা বার্তা করব লরেন্স আপনার সময় পাই কিনা আজি আমার স্টুডিওতে আহি কিনা আমাকে আরো হনিয়া বেলা খানকে ইয়োগা লাগা দরকারী লাগা ওপরে কই দিব আহা নেবে বেশি খুশি আর আমাকে লাগা প্রোগ্রাম দিবি স্বাগত করে দিয়ে আছে এতিয়া কথা বার্তা করব মন থাকা ধরলে তো মেইনটেইনিং জয়েন্ট হেলথ through yoga practices to asol kuri kine amakhan laga overall well being karne do ki karne joint health itu do hole bishi dorkar ase bile kobo paribo
3: mokhan laga joint health tu mokhan laga well being karne bishi important ase kile gule mokhan laga joints khan bra hila bole bira bole bohi bole hobi ben kuri bole hobi ki ki kam kuri bole hobi joint thik thaki chukile itu modok dibo paribo এইটো পৰা মোখান লগা হেলথি জইন্টছ এলাউ আছ টু ষ্টে এক্টিভ ইণ্ডিপেণ্ডেণ্ট এইটো পৰা মোখান লগা জইন্টছ খান হেলথি ৰাখিবলৈ ভেৰি ইম্পৰ্টেণ্ট ফৰ গুড কোৱালিটি অফ লাইফ এইটো আছে
2: আমাখান লগা জইন খান কেতিয়াবা ধৰিলে বেছি টান হৈ কিনেবি থাকি যায় নহ'লে বেছি বিষাই কিনেবি হিলিবি বুলিবি নাপাৰি কিনে থাকি যায় তো এইটো খান তো তাৰ লগা কজেছ খান তো নহ'লেবি কি কাৰণে এনেকুৱা হৈ যায়
3: মোখান লগা জইন স্টিফনেস খান হবি নহলে বিষা যা খান তো কিলে হয়ে গেলে ডিউ টু এজিং বুড়া বুড়ি হলে এইটো বিষা বি শুরু হব নহলে বি লেগ অফ এক্সারসাইজ এক্সারসাইজ না করি কিনে এইটো বি হব চান্স আছে আর পো পোস্টার্স খান পুরা নহলে ইঞ্জুরিজ খান হবি নহলে ওভারওয়েট ওবিসিটি খান এইটু খান পুরা এইটু মোখান লগা জয়েন খান স্টিফ হবলে নহলে বিখাই যাবলে চান্স বেশি আছে মোখান বেশি দেরি বহি কিনে নহলে বি একটা মুভমেন্ট রিপিট করে থাকিলে তাতে জয়েন্টে মোর স্ট্রেস দিব আর তাতে বিখাই যাবলে চান্স বি বেশি ওলাই
2: আচ্ছা আচ্ছা দুসর একটা আরো জানিবলে মন থাকা ধরলে কিমান বুড়া বুড়ি হয়ে গিয়ে যাই থাকিব এটা আমার লাগা জয়েন্টস খান ধরলে কি কারণে বেশি বেশি হয়ে বিখাই নে যাই থাকে
3: বুড়া বুড়ি হয়ে আস্তে আস্তে এনেকা হয়েছে বলে মোখান লাগা কার্টিলেজ কয়ে সফট টিস্যু এনেকা কৌশন নিচিনা মোখান লগা বনস খান দিয়ে থাকে এইটু তো আস্তে আস্তে পাতলা হয়ে যায় আর উইক হয়ে যায় এইটু পরা বনস খান হিলিছে কইলে এইটু খান কমতি হওয়া পরা আর কমজোর হওয়া পরা বিষা তো আস্তে আস্তে বেশি হওয়া নিচিনা এনেকা ফিল হয়ে যায়
2: আচ্ছা তো ইয়োগা করিয়ার পরা আমি খান জয়েন্ট রিলেটেড প্রবলেমস কিসিম থাকে খান তো হলে হাতাই কিনে রাখিবলে মদত বি করব পারে না নাই আর কৰিব পাৰে আছে বুলি তো কেনেকুৱা পৰা আমাৰ লগা জইণ্ট ফ্লেক্সিবিলিটি আৰু মবিলিটি খান দে আকৌ ভাল কৰিবলৈ মদত কৰিব পাৰে
3: যোগাৰ পৰা এইটো খান জইণ্ট ৰিলেটেড প্ৰব্লেমছ খান তো এক্টিভ ৰাখিবলৈ নহ'লে বি হেলথি ৰাখিবলৈ মদত দিব লাইক আপুনি যদি যোগা ৰেগুলাৰলি কৰি আছে বোলে এইটো প্ৰেক্টিচেছ খান তো ইট ইনভলভছ জেণ্টল ষ্ট্ৰেচিং থাকে নহ'লে বি কণ্ট্ৰলড মুভমেণ্টছ এইটো হ'ব পৰা আপনি লগা ফ্লেক্সিবিলিটি ইম্প্রুভ করব নহলে বি আপনি লগা জয়েন্টস খান দে মোশন বা হিলিবলে লগা ইনক্রিজ করবলে মদক দিব ইট অলসো স্ট্রেংথেনস মাসলস সারাউন্ডিং দ্য জয়েন্টস প্রোভাইডিং বেটার সাপোর্ট তাতে মাসলস খান ইম্প্রুভ করব স্ট্রেংথেন করব এইটু হওয়ারা জয়েন্টস খান এরিয়া দে মজবুত থাকিছে কইলে বেটার সাপোর্ট দিবলে এইটু মদক দিব আর যোগা কুরিয়া পরা

0: লাগে আর কি খানহে কুড়িলে ইজি আছে এই সাইকিনে কুড়ব লাগে।
1: আচ্ছা আচ্ছা, ক্রনিক জয়েন্ট কন্ডিশন থাকে খান তো হলে তো যোগা রুটিন তো কেনেকার শুরু করব লাগে?
0: আপনি যদি ক্রনিক জয়েন্ট কন্ডিশন আছে জয়েন্ট খান বেশি বিখায় নহলে বিখায় থাকে কুসি কলে, ইউ শুড বিগিন স্লোলি উইথ সিম্পল অ্যান্ড জেন্টল যোগা এক্সারসাইজ এনে আছে আর কোয়া নিচিন চ্যালেঞ্জিং পোজ খান হবি না করব লাগে আর আপনি লাগা বডি কি তাকে পারব লিমিট সাইগিনে করবে আর যদি এনে করে থাকলে বিখায় কলে নহলে এই খান আপনি ক্রনিক জয়েন্ট প্রবলেম আছে কলে ইট ইস বেস্ট টু কনসাল্ট হেলথ কেয়ার প্রফেশনাল এনেকা করে কিনে কোয়ালিফাইড যোগা ইনস্ট্রাক্টর সুপারভাইজার লিখে করে সবসে বেস্ট হব।
1: আচ্ছা আচ্ছা, তো আমাখান লাগা জয়েন্টস খান তো হইলে হেলদি রাখবলে কারণে যোগা বি আর আমাখান লাগা লাইফস্টাইল হ্যাবিটস কোন দুখান করে তো হে সবসে ভাল হব
0: অ্যালং উইথ যোগা। যোগা ছাত ছাতে আমাখান লাইফস্টাইল খান বি অলক সব লাগে এই খান আছে কইলে ইটিন হেলদি ব্যালেন্স ডাইট আর ফিজিক্যালি একটিভ থাকবলে লাগা মোস্ট ইম্পর্টেন্ট মেইনটেইনিং হেলদি ওয়েট এই খান আর ড্রিঙ্কিং ইনাফ ওয়াটার আর সমাবলে বি টাইম বেশি রাখিলে ভাল আছে গেটিং এডিকুয়েট স্লিপ আর প্র্যাকটিসিং গুড পোস্টার্স এই খান হলে ভাল আছে আর এভয়েডিং স্মোকিং নহলে প্রলং সিটিং ক্যান অলসো হেল্প প্রটেক্ট দ্য জয়েন্টস এনেকা আছে আর যদি আপনি হেলথ ওয়েট বেশি আছে গুলে আপনি লাগা নিজ খান হবি জয়েন্টস খান এরিয়াকে বেশি প্রেসার দিব এই পরা বিখা বি আর ইনক্রিজ হবলে চান্স আছে এই পরা স্পেশালি ইয়োর ওয়েট শুড বি মেইনটেইনড।
1: আমাখান আজিকালি স্ট্রেস এংজাইটি এইখান বি বেশি থাকে বেশি মানুষ বি তো এইখান বি আমাখান লাগা জয়েন্ট হেলথ খান দে এফেক্ট করে থাকে আর এনে আছে বলে তো কেনেকার যোগা পরা আমি খানকে মদত করব পারব?
0: হয় স্ট্রেস পরা মোখানা জয়েন্ট হেলথ কে বি এফেক্ট করে দিয়ে কিনে কলে মোখান যদি একজন স্ট্রেস পাইছে কলে মোখানা মাসলস তো টেন্স হয়ে যাব টাইট হয়ে যাব তো হুইচ ইনক্রিজ ডিসকমফর্ট অ্যান্ড মেক জয়েন্ট পেন ফিল ওয়ার্স এনেকা আছে। স্ট্রেস মে অলসো কন্ট্রিবিউট টু ইনফ্লামেশন স্ট্রেস হওয়া পরা তাই বিখাই যাব তো পার্সনস উইলিংনেস টু স্টে ফিজিক্যালি অ্যাক্টিভ বি কমতি হব এই স্ট্রেস তো থাকিয়া পরা জয়েন্ট হেলথকে বেশি এফেক্ট দিয়ে আর যোগা তো রিলেক্সেশন তে বেশি প্রমোট করে মোখানা ডিপ ব্রিথিং এক্সারসাইজ খান হবি মেডিটেশন খান হবি জেন্টল মুভমেন্ট খান এই খান তো মোখানা মাইন্ড মাসলস টেনশন খানকে ঠিক পরা আরাম রাখবলে মদক দিয়ে এই প্র্যাকটিসেস খান পরা তো এস এ রিজাল্ট যোগা ক্যান হেল্প পিপল ম্যানেজ স্ট্রেস অ্যান্ড কিপ দেয়ার জয়েন্ট হেলথিয়ার অ্যান্ড মোর কমফর্টেবল এনেকা আছে।
1: আজিকালি দুনিয়া তো চাইছো গেলে তো একদম ফাস্ট পরা যাই আছে তো যোগা এটু তো হলে তো কেনেকা পরা আমাখান লাগা আজি আজি দিন লাগা রেলেভেন্ট আছে কব পারব?
0: যোগা তো মোখান লাগা টুডেস ফাস্ট বেস্ট ওয়ার্ল্ডে রেলেভেন্ট আছে কইলে আজিকালি তো মডার্ন লাইফস্টাইল ইনভলভ ইন লং ওয়ার্কিং আওয়ার্স আর মোখান ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খান বেশি কমতি হয়েছে আর কনস্ট্যান্ট ইউজ অফ টেকনোলজি মোবাইল খান হবি স্ক্রিন খান হবি বেশি দেরি চাই থাকবলে লাগা আর হাই লেভেল অফ স্ট্রেস এই খান বেশি হয়ে যাইছে আর এই খান সব প্রবলেমস লাইক এংজাইটি হবি ফেটিক হবি পোর পোস্টার্স হবি স্লিপ ডিস্টার্বেন্স হবি এই খান বেশি আলাক আলাক বেশি হয়ে যাইছে এই পরা যোগা তো অফার্স এ হোলিস্টিক অ্যাপ্রোচ সব কভার করে কিনে একটা প্রবলেম একলা নহয় কিনে সব ওয়েলবিং অফ এ পার্সন এই বোথ ফিজিক্যাল হবি মেন্টাল হবি তাই কভার করে এই পরা থ্রু ফিজিক্যাল পোস্টার্স ব্রিথিং এক্সারসাইজ মেডিটেশন স্ট্রেস খান রিডিউস করে দিয়ে আর ইম্প্রুভ দে কনসেন্ট্রেশন ইনহ্যান্সেস দে ফ্লেক্সিবিলিটি এনেকা করে কিনে ওভারঅল ফিটনেস তো রাখব পারে এই একলা নহে মোখালা মাইন্ডফুলনেস খান ইনকারেজ করে অ্যালাউইং ইন্ডিভিজুয়াল টু বিকাম মোর অ্যাওয়ার অফ দেয়ার থটস ইমোশনস অ্যান্ড ডেইলি হ্যাবিটস এনেকা আছে আর আনলাইক মেনি ফর্মস অফ এক্সারসাইজ আলাগ এক্সারসাইজ খান তো ফিজিক্যাল ফিটনেস দেহি বেশি ধ্যান দিয়ে এই নিচ নহয় কিনে যোগা তো মোখালা বডি মাইন্ড স্পিরিট এই খানকে নার্চার করে দিয়ে ঠিক পরা চাই দিয়ে আর যোগা তো ইট রিকুয়ার্স মিনিমাল ইকুইপমেন্ট বেশি কস্টলি নহয় কিনে এই খান প্র্যাকটিস তো করবলে পারে।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকিব লাগা মতব দি আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116666 কল করিবি।
1: বিপি হারিব দেশ জিতিব।
2: এটো জানকারি NTEP পৰা দি আছে।
3: Online applications are invited from unmarried men and women candidates for grant of short service commission in executive, education and technical branch. Last date for submission of online application is 27 July 2026. For more details, visit www.join

0: নিন্দা করেছে। তাই খানবা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল মনিটরিং টিম রিপোর্ট লাগা 29 জুলাই 2025 রেজিস্টেন্স ফোর্স টি আর এফ লাগা কই দিয়া বিমানে রাখিছে। তাই খানবা দিল্লিতে যা সাল নভেম্বর 10 তারিখ আতঙ্কবাদ ঘটনা উপর বি জোরপরা নিন্দা করেছে। দুইটা প্রধানমন্ত্রী খানবা মিল মিলাপ আগে বাড়াই দিয়া দি একটা ভাবনা থাক একই ভাবনা থাকিয়া দেশ লাগা রিজিলিয়েন্ট আর ইন্ডো প্যাসিফিক বাড়াই দিবল কমিটমেন্ট দুবারা রাখিছে। ইন্ডিয়া পৰা আতংকবাদীয়েতো কোনো আৱস্থা দি জাষ্টিফাই নকৰিবলৈ খাৰা দি দুবাৰা খাৰা কৰি এইটো খাৰা হাতাই দিবলৈ গ্লোবেল একচন কাৰণে মাতিছে। UN জেনেৰেল এছেম্বলিতে ইউনাইটেড নেশ্যনছ গ্লোবেল কাউণ্টাৰ টেৰৰিজম ষ্ট্ৰেটেজি লগা 9th ৰিভিউ লগা এডপশ্যন সময় কথা কৰি ইণ্ডিয়া লগা পাৰ্মানেণ্ট ৰিপ্ৰেজেণ্টেটিভ টু দ্য UN এম্বেচাডৰ হৰিশ পাৰ্ভাথানিনে কৈছে কি একটা আতঙ্কবাদতো আতঙ্কবাদী আছে আর আতঙ্কবাদ লগতে সামনা করিয়া কামটো ফলস ইকুইভেলেন্স নহলে পলিটিক্যাল নেরেটিভস বা কমজোর করে দিবলে নালাগে। মিনিষ্ট্রি অফ সিভিল এভিয়েশন বা যাকালি এয়ার সুবিধা 2.0 পোর্টালটো ইবোলা হেলথ স্ক্রিনিং কারণে দেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস এন্ট্রি পয়েন্টস কান্তি শুরু করে দিছে। ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস আর দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড লগত মিলাই কিনা বানাই দিয়া আপগ্রেডেড ডিজিটাল প্ল্যাটফর্ম বা ইন্টারন্যাশনাল ইয়াত্রী খান লাগা হেলথ সার্ভেলেন্স টু হেলথ ইমিগ্রেশন আর সার্ভেলেন্স এজেন্সিস মাঝে টার্গেট করে দিয়ে কিনা খাতরা প্যাসেঞ্জার্স লাগা জলদি ডিটেক্ট করে দিবলে আছে। আপগ্রেডেড এয়ার সুবিধা 2.0 পর ইন্টারন্যাশনাল অ্যারাইভালস কারণে পেপারলেস হেলথ সেলফ ডিক্লারেশন আর পুরা কন্টেক্টলেস একটা ইন্ট্রোডিউস করে আছে। নতুন সিস্টেম নিজেদি ইন্টারন্যাশনাল ইয়াত্রী খান বা নিজের হেলথ সেলফ ডিক্লারেশন তো পৌঁছি বলে 24 ঘন্টা আগে দিয়ে অনলাইন বা জমা দিয়ে কিনা এন্ট্রি পয়েন্টস দিয়ে হেলথ স্ক্রিনিং করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স জলদি করে দিবলে আছে। ডিস্ট্রিক্ট কমিটি অন ইকলাভিয়া মডেল রেসিডেন্সিয়াল স্কুল EMRS পৰা যাকালি চিচামা আর বদসা দি EMRS প্রজেক্ট জারি থাকিয়া তো ডেপুটি কমিশনার বি হিনকপো চেম্বরা একটা মিটিং ডেপুটি কমিশনার অফিস কোহিমাটি চেয়ার করে কিনা চাই আছে। মিটিং পৰা দরকার ইনফ্রাস্ট্রাকচার জরুরি খান্তি এপ্রোচ রাস্তা খান পাওয়ার আর পানি সাপ্লাই চিচামা প্রজেক্ট কারণে চাই যায় কিনা পানি কানেক্টিভিটি আর বদসা দি কাম বাড়াই থাকিয়া খান রিভিউ করেছে। রিভিউ হিসাব দি চিচামা প্রজেক্ট পৰা 62.3% ফিজিক্যাল কাম খতম হয়েছে আর বদসা প্রজেক্টও 21.47% থাকি আছে। দুইটা স্কুলস বি 2027 খতম হব থাকি আছে। ডেপুটি কমিশনার বা সব কনসার্ন ডিপার্টমেন্ট স্টুডেন্টস লগা ফায়দা কারণে মিলাই কেনা প্রজেক্ট খান ঠিক সময় খতম করে দিবলে জানাইছে। উখা ডেপুটি কমিশনার বা স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স নিচিদি ঘরটি পালিয়া জানবা মরিয়া এলাকার রিলিফ কারণে রিপোর্টিং টু প্রসিজার বানাই দিছে। নাগাল্যান্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি হোম ডিপার্টমেন্ট বা গাইডলাইন্স দিয়া মানে কিনা এইটি জানাই দিছে। গাইডলাইন্স নিচিদি লাইফ স্টক মালিক খান বা জানবার খান ডিজাস্টার বা মরিয়াতো সবসে ওসর ভেটেনারি সেন্টার নহলে এডমিনিস্ট্রেটিভ অথরিটির লগতে 24 ঘন্টার ভিতরে রিপোর্ট করবলে লাগে। রিপোর্ট পৰা কৈছে কি রিপোর্ট পাওয়া পাছত ভেটেনারি অফিসিয়ালস বা তিন মাস যদি স্পট ভেরিফিকেশন করব লাগে। মালিক খান বা গাউরী মরিয়া লাগা জিওটেক ফটোগ্রাফস জমা দিবলে লাগে আর পোস্টমর্টম এক্সামিনেশন করব লাগে। ভেরিফিকেশন পাছতে ডিস্ট্রিক্ট ভেটেনারি অফিসার বা মরিয়া সার্টিফিকেটটো ডিজাস্টার লগত জড়িয়া নকশান কনফার্ম করে দিবলে আছে। এইটার বা চিফ ভেটেনারি অফিসার্স লগতে ঠিক রেকর্ডস রাখি কিনা দরকার ডকুমেন্টেশন তো ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির লগতে জমা দিবলে জানাইছে। ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন বা গাইডলাইন্স ঠিক মানি কিনা জানুয়ার নকশান করিয়ালাকা সাহি ডকুমেন্টেশন করবলে আর রিলিফ খান ঠিক সময় দিবলে জানাইছে। আর ফিফা ওয়ার্ল্ড কাপটি স্পেন বা অস্ট্রিয়ার লগতে তিনটার শনিবার রাউন্ড অফ 32 দি লস এঞ্জেলিস স্টেডিয়াম এঙ্কলউড ক্যালিফোর্নিয়াতে হারাই দি কিনা রাউন্ড অফ 16 দি যাইছে। একই সময় পর্তুগাল বা ক্রোয়েশিয়ার লগতে রাউন্ড অফ 32 ম্যাচ টরান্টো কানাডা দি দুইটার একটা বা হারাই দি কিনা রাউন্ড অফ 16 দি আগে বাড়াইছে। পর্তুগাল বা স্পেন লগতে রাউন্ড অফ 16 ডালাস দি আহিয়া টিউজডে লগ করবল আছে। পাছত আজি সুইজারল্যান্ড বা আলজেরিয়ার লগতে ভ্যানকোভার দি ফুজোর 8 বাজি আধা IST সময় দিয়ে লগ করবল আর অস্ট্রেলিয়া বা ইজিপ্ট লগতে আর্লিংটন দি শাম 11 বাজি আধা IST সময় দিয়ে খেলবলে আছে। আর এইটির লগত আজি ফুজোর লাগা খবর ইমান শেষ করে আছি। শুনে থাকবি সামসাত বাজি 10 মিনিটে নাগামিজ খবর আনি দিবলে আছে।
1: Good morning, this is Akashvani Kohima, the morning news read by On Alert Dini. Prime Minister Narendra Modi and his Japanese counterparts Sanae Takaichi

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকিব লাগা মদব দি আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116 6660 কল করিবি। বিপি হারিব দেশ জিতিব
1: কিন্তু জানকারি NTEP বা দি আছে।
2: আপনি শুনেছেন নাই নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে। এই জানকারী খান লবলে আছে।
3: ঘরতে থাকা দরকারি সুবিধা খান খাবলে পানি LPG ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারি জিনিস খান লাগা ডিটেলস লব।
2: কিতিয়া সেন্সাস অফিস মানুষজন আপনার ঘরতে আহিব ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি।
3: আপনি খান লাগা মদত বিশি দরকার আছে।
2: আমি খান লাগা সেন্সাস,
3: আমি খান লাগা ডেভেলপমেন্ট।

সুপ্রভাত, সালাম ওর নমস্তে, শুনে থাকা সববিলাক, আপনার খান সবকে আকো আজি ফুজির দেবী স্বাগত করে আছে আকাশবাণী এফ এম ট্র্যাকপেন 110 মেগাহার্টজ পরা, আর আনি দি আছে ফজি ভাই বিলাকর কারণে দিয়া হিন্দি ফিল্মি গীত প্রোগ্রামটি। জি হ্যাঁ, ফজি ভাই বিলাকর কারণে দিয়া প্রোগ্রাম আছে হলিবি শুনে থাকা সববিলাক, আপনার খান সব আইগেনা প্রোগ্রামতে সামিল হবি, গীত লইকেনা আনন্দ লওয়া হবি, কইকেনা আপনার খান সবকে ওয়েলকাম করে দিয়েগেনা। সবসে পহিলাতে আনি দিয়ে আছে আশিকি ফিল্ম কি গীত, গাই আছে অনুরাধা পচওয়াল আর কুমার সানু।

0: northbound aro southbound bi traffic to light e dekhai ase eta ase real time je amyan hunile koima traffic laga jankari aro yadi age pharaina program ani dibole ase women time
1: আপনি শুনিছেনে নাই নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে এটি জানকারী খান লবলে আছেন
2: ঘরটি থাকা দরকারি সুবিধা খান খাবলে পানি এলপিজি ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারি জিনিস খান লাগা ডিটেলস লব
1: তৃতীয় সেন্সাস অফিস মানুষ আপনার ঘরটি আহিব ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি
2: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে আমি খান লাগা সেন্সাস আমি খান লাগা ডেভেলপমেন্ট
3: ওয়েফএম ট্রাগোবান
4: 103
3: MHz. News, music, and entertainment. FM 103 MHz.

0: নাছে তো তখন খেতে না যায় না, এনা কাম করা তো হইলে তখন পয়সা দিবলে না পারা খানবা, তখন লা খেতে কাম করে দিয়ে এটুরা তখন তো খেতে রে মান না যায়, হাত কাম বেশি করেছে এটুরা তখন থ্রুরা আমি লার্ন করেছে আরো বেশি ইন্টারেস্ট বা আমি নিজে বি তখন বা শিকাই লইছে থ্রু তখন বা হইলে বি আমি নিজে ইন্টারেস্ট থাইছে আর নিজে অন ডিজাইন তো মই নিজে ওলাই দিছে এনেকা আর সব নাগা লাগা বনায় আর ভাঞ্চ অরুণাচল খানলা বি বনায় এনেকা বনাই গেছে।
1: আপনি ভাল রাখুই দিছে, আপনি লাগা বানালা দে আর আপনি একটা প্রিন্সেস ওয়ালা এটা মিনিং খান মান লিসনেস খান গিয়ে ভাল রা বুঝাই দিয়ে বেশি খুশি আছে। তো আপনি গিয়ে দুসরা দিয়ে হুদি আছে, হোয়াট ডাজ নেকলেস সিম্বলাইজ অর রিপ্রেজেন্ট?
0: এতিয়া তুইলে মই এতিয়া করা লাদো দ্য সিম্পল এন্ড কালার সেভ ডিফারেন্স মিনিং লাইক ফর দ্য কিং এন্ড কুইন এন্ড ফর আদার্স লাইক গভর্নেস এনেকা বনাই মই মই বনা তো হইলে কিং খান লাগা আলাগ কুইন খান লাগা আলাগ এনা বনাই আর কিং আর কুইন রাজা রানী খানলা ফেমিলি মাঝতে বি ক্লাইন্ট আলাগ আলাগ আছে, বাবা একতালা পাচা আংলা পাচা হইলে বি কমনেস খানবা পা আলাগ আর রানী লা পাচা আলাগ এটু খান বি আলাগ চলাই এটু তাইলা বাবা বি রান রাজা আর আমা বি রানী আছে বলে তাইলা পাচা খান তো আসল রাজা রানী এনা কই মান তো এটু খান বা পিন্ডা আলাগ আর স্টেপ সিস্টার কব না কি কব এটা আলাগ আমা খান বা পালা পাচা খান বা পিন্ডা তো আলাগ এনাকা এনাকা বুটাই এনাকা কালার আর সিম্পল তো বেশি আলাগ আলাগ করে না ডিফারেন্সিয়েট বনাই দিয়ে এনা বনাই নি।
1: আচ্ছা, আপনি লা স্টোরি তো কিমান বি ইন্সপাইরিং আছে না, আর আপনি আপনি লা কাম এনেকা করে কিনা চা তো আপনি লা বাচ্চা খান কেবি পাসন করবো বলে পারে তো বেশি খুশি আছে। আর একটা কোয়েশ্চেন আরও হতে বলে মন যা তো, ক্যান ইউ শেয়ার উইথ মি ইয়োর স্টোরি অ্যাজ এ নেকলেস ডিজাইনার, এসপেশালি হাউ ইউ ক্রিয়েট পিসেস দ্যাট সেলিব্রেট অ্যান্ড অনার ইয়োর ওন স্ট্রাইপ হেরিটেজ অ্যান্ড ট্র্যাডিশনস?
0: Unique feature among the kunyak we have different way of dressing in ase mohan kunyak ma jo devi upper aru lower khan do alak alak cholai necklace ole bi dress ole bi inaga alak alak pinde itulah hisab te bunai aru ami pachahan ge bi ami chukra ekta chukri cha yun ase takhan ge bi para tak hikai rage আর তখন গে কই ডিফারেন্সিয়েট বনাব লাগে এটু তো রানী রাজা লাগা কমনেস লাগা আপয় লাগা লভয় লাগা এটু তো আলাগ আলাগ বনাব লাগে কই না মই এটু শিকাই দিয়ে মই বনা মাজতে তো এনেকা সব মিক্স আপ নকরে আর মতা আর মাইকী লাভি ডিফারেন্সিয়েট করে দিয়ে মতা খান বা পিন্ধিবলে লাগা নেকলেস আলাগ মাইকী খান লা পিন্ধিবলে লা আলাগ এনেকা আর কেতিয়াবা এইটু হর্নবিল ফেস্টিভেল ডে পিকা টাইপ দেবি আমি তো চাউল মাইকী লা ফাল আছে কই না মতার পৰা লাগাবলে নহয় মাইকী লা মতা লা ফাল আছে কই না মাইকী লা পৰা মাইকী খান লত পিকাবলে নহয় এইটো পৰা এইটো মতা লা আছে দেই এইটো মাইকী লা আছে দেই কই না কৈ দে আৰু টুৰিষ্ট খান বা নাজানে না আলাগ আলাগ স্টুল বা কিনি না আইছে কইলে বি এইটো ডিফারেন্সিয়েটটো মই কই দে এইটো তো আপুনি মতা লাভ পিন্ধি আছে এইটো তো মাইকী লাভ পিন্ধি আছে কই না তাহান গে আলাগ আলাগ লা মতা লা মাইকী লা তো আমি কই দে আর আমি বেশি ইন্টারেস্ট আছে এইটো কাম করা তো এইটো পৰা আমি ইন্টারেস্ট হওয়ার নিচিনা মহিলা অন ডিজাইন তো মই নিজে পৰা এনেই ওলাই দিয়ে কালার কম্বিনেশন আর ডিজাইন লা মানুহান কিনা ভাল পাব এটা লা the regional lab.

0: কলনি মানুহ খানবি ইটোৱে কয় এনে আছে।
1: আলহামদুলিল্লাহ, ভাবনা বেশি ভাল আছে। কি কি টাইম সময় চামে পাইলে উই কিবা একটা তো শিকিও লাগে। মিছামিছি কথা একজন একজন বিয়া কথা কই না টাইম ফেকা উড়া দো। এনি বিটস খান ওয়ার্ডস খান করি না, এটুই সবসে ভাল একটা জ্ঞান আপনি ফ্রেন্ডস খান গিবি দিয়ে আছে। খুশি আছে এটু জানিও পা দো। তো আপনি অ্যাওয়ার্ডস খান পালা এটু ওপরে মহান গিয়ে কই দিবি না। আপনি আজি তো মান ভাল ভাল কাম করি না এসে, তো আপনি কি কি অ্যাওয়ার্ডস খান পাইছি তো ইটু খান অপরবি মাহঙ্গে জানিউলে দিবি না লিসনার্স খান গে।
0: হয় আমি বাচ্চা টাইম প্রায় এনেকা ইমান ইন্টারেস্ট বা ইমান হার্ড ওয়ার্ক কব আর মানে ইমান করে না এসে হইলেবি মানে নাগাল্যান্ড গভর্নমেন্ট খান হইলেবি আমি কে কু নাচাব নাকি মই নিচিনা নবনার খানবি আবার পাবি দেখিছে ছেলেছিটো নহয় হলেবি ইমান দা মই বি পাইলে ভাল কই না ভাবি রাইছে। তো মই ভাবা না নিচিনা ইন্টারেস্টিং কমার্স পা স্টেট অ্যাওয়ার্ড না মই নাগাল্যান্ড লগা স্টেট অ্যাওয়ার্ড বি পাই যাইছে।
1: আচ্ছা, কোন সালে পাইছে ম্যাম আপনি?
0: লাস্ট ইয়ার পাইছে, 2004 তে। তোবা
1: 2024
0: তে। আচ্ছা, তাহলা ইন্টারেস্টিং কমার্স লা ডিপার্টমেন্ট খান গিবি মই বেশি খুশি পাইছে এনা আছে। এইটো স্টেট অ্যাওয়ার্ড পাবলেহে কিলা অ্যাওয়ার্ড পাবলেহে করাতো নহয় হইলেবি আমি ইমান কাম করাতো আর সব মানুষ আমি লা ওসরে আহা খান তো ইতো এন্ডিংতে পান্ডারও আপনি পান্ডারও আলাক আছেও কুঞ্জাক খান পান্ডারও আলাক আছেও এনা কই দিয়ে আর আপনি লাকাল কম্বিনেশন গান তো বেশি ভাল আছে। দুসা গান তো এনা নবনাই কই না মানুষরা এনা কোয়া টাইম দে আয়া আমি বি আওয়ার্ড একটা তো পাইলে ভালো কই না কিলে মানে এই মানুষ গান বেশি মানুষরা আমি কে আমি বোনা তো ভাল আছে এনা কইলে তো এই আওয়ার্ড তো ময়ে পাবলা কই না এনা ভাবনা থাকা তো না এটু নিচিনা এ পাই যাইছে বই না।
1: আপনি এইটো অ্যাওয়ার্ড লাগা কাহানি না আপনি ডেডিকেশন আর এটু হান জানিয়ে তো বেশি খুশি পাইছে আর আপনি ডিজার্ভিং আছে ম্যাম এটু পাওলে না। তো আপনি লা ইনস্টাগ্রাম পেজ বি সাদ বেশি খুশি পাছে মই এটা আপনি লাই তো ওয়াংচা জুয়েলারি কই না এটা লিখিয়া তো ফলোয়ার্স খান বেশি আছে আর আপনি লাই রে ডিজাইনিং ওয়ার্ক খান না বেশি ভাল আছে দে। আপনি তো ডিজাইনিং ডিফারেন্ট বিটস খান ডিফারেন্ট না ভাল রক করি না আছে। তো আপনি ইদু হান করি আর কি মান সাল লাগি যেছে
0: ইনা ইমান সান এই সান তো কব না পারে কি মানে মই ক্লাস 4-5 প্রায় স্টার্ট 3-4-5 প্রায় স্টার্ট করিছে রো না মই ইতু রা সান তো কব না পারে তো তাই প্রায় মই বিলো কেস খান বনাই কেপ খান টুপি খান আর সব কি কিছু বুতু ছুটু টাইম রায় মাইফলার খান এনা বোনা গ্রা না
1: আপনি ইয়ে চাইছিলে হাতলা কাম খান বেশি সুন্দর আছে। আর ওই আপনি ইয়ে নেকলেস খান আছে যিনি ইয়ারিং খান আছে তাহলে প্রাইস খান তো কিনা কিনা দে
0: রিজনেবল হয়ে আছে প্রাইস বেশি না মাঙে
1: বেশি না মাঙে না প্রাইস
0: দেবরা ইনি ঠিক প্রায় যায়।
1: আচ্ছা,
0: এই ইনস্টাগ্রাম তো হইলে আমি লাকো পার্টনার একটা আছে মহিলা নিস তাই মহিলা নিস মই মহিলা ককাইলা চুকরি নুনু ঞ আম আছে তাই বি রানী আছে তাই মই লোতে ক্লাস 2 রে থাকা আছে ক্লাস 2 রে থাকা তো মহিলা পাচা নিচিনায় এনা ডাঙর হওয়া তো তাই তাই বি এনেকা ফ্লাওয়ার মেকিং খান বিটস ওয়ার্ক খান আমি বাচ্চা খান জানা নিচিনা তাই বি পুরা জানি যাইছে তো তাই গ্রেজুয়েট হয়ে না এনে বহি আছে এইটুরা মইজুন তো কপাটনে কই না তাই মইজুন এইটু করে আছে আর তাই বি সব পারি যাইছে এইটু নিচিনা মহিলা নিজ বি মহিলা নিজকে বি শিকায় বাচ্চা খানকে বি শিকায় আর আমি বাচ্চালা চুকরি খান লাগা ফ্রেন্ডস খান আহিয়ে কইলে বি শিকায় দিয়ে আমি না আর মহিলা ফ্রেন্ডস খান কে বি শিকায় এনা আছে এত ভাল মহিলা কোপাত নেবে বেশি ভাল আছে মহিলা নিস আছে তাই না।
2: আপনি লাগা এইটো ঘরে ভাই বানায় বিট ওয়ার্ক বিটস ওয়ার্ক তো ঘর বা বানায় আছে না আলাপ দোকান Akin.

0: 나세요, 미나도.
1: 그래 보나이세. 아로 이도 모한 그룹 라가 다운데 우존 케프리 라가 오포지트에 액타세.
0: 아차 아차.
1: 모한라 모한 그룹 모한 최준나 미나세. 모한 그룹 라 추투 두칸 액타세.
0: 기섭
1: 알락알락 트라이피나 알락알락 트라이피나 이나 섭 알락알락라 자가 성한 비시에세 루스로 컬렉션 이나세 따데 우선 게프리라 오포지테 앞세테 바보 메인타운데세 데이터세 아로 이네 크로데 비시자
0: 코데나
1: 오이 오이 크로데 아이고데 에코이나 아이 에투브라 키티바도 이네 부하간 콜로니 Man kunyak kolo ini makan kita apa mati? Ina ina, man ikta table deh na share kuri na, ina punau deh kui na tahan ke ikan isina, ro tahan ke motok koran isina na, ina ka week deh two times isina he tahan na, Tuesday, Friday, ina deh.
2: Iti lah seminggu sesudah itu. Bacaan, bishi, maiki bacaan tadi se, tu tahangi abni kiki kudu limun itu beats work opode.
1: Ami kobo monho ado, cikali cukri ulibi cukra ulibi service napai guna frustration hua kan, biahu ina jahkan bishi ese dona. Itu bra, mui tahangi kua ado service kura tu ile manu la nici de manu order dia te kore to na itu ra ina noi sel entertainment kura tu ile itu hat kam kura ese itu ra business kura tu bi shibala se itu pe itu puisa ke khusi na pai pe de ko na hoy ole bi pe aha bra do itu nici hat kam kura la exodiso ile bi ini 1200 ilebi 1000 opo ilebi itu ge ahado bisi tes nishina pabe me to khai lebi ekdam mitha ekta na
3: itu Akashvani FM Trikapan 110 MHz itya samay ta ko ni dse ko hima town bitor laga real time te traffic update Mon Kolabra loigina PHQ junction majot laga rasta northbound te moderate traffic dikhai ase কিন্তু সাউথবাউণ্ড টু হালকা ট্রেফিক দেখাই আছে আলাক রাস্তা লব কইলে লব পারে ওল্ড মিনিস্টার্স হিল প্রা লইগিনা জেল কলোনি পিএইচ কিউ জাংশন প্রা লইগিনা মেজর জাংশন মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ডে আর সাউথ বাউন্ডে দুইটা দিবি হালকা হালকা ট্রেফিক দেখাই আছে টিসিপি প্রা লইগিনা রাজু পয়েন্ট মাজত লাগা রাস্তারে নর্থ বাউন্ডে মডারেট ট্রেফিক দেখাই আছে মানে ট্রেফিক টু মাজতে আছে কিন্তু সাউথ বাউন্ডে হালকা ট্রেফিক দেখাই আছে আলাক রাস্তা লব কইলে আপনার খান লব পারে টিসিপি প্রা লইগিনা রাজু পয়েন্ট নহলে বা বক্স কাটিং প্রা লইগিনা এনএইচ এ কে আর সেন্সাস পয়েন্ট আর ফুলবাড়ি প্রা লইগিনা কুচজে গ্রাউন্ড আর রাজু পয়েন্ট রাজু পয়েন্ট প্রা লইগিনা সেন্সাস পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দিবি হালকা হালকা ট্রাফিক দেখাই আছে হাইস্কুল জাংশন আর সেন্সাস পয়েন্ট আর এনএইচ এ কে জাংশন প্রা লইগিনা সেন্সাস পয়েন্ট মাজত লাগা রাস্তা দিবি নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড মানে আহালাবি আর যা লাগাবি দুইটা দুইটা দিবি হালকা হালকা ট্রাফিক দেখাই আছে এইটো থাকিছে রেল টাইমতে কোহিমা টাউন বিতর লাগা ট্রাফিক আপডেট শুনি থাকা সববিলাক প্রোগ্রাম লতে জুড়ি থাকিবি আকৌ বিয়া নি দিয়া হব রেল টাইমতে ট্রাফিক আপডেট
4: Online applications are invited from unmarried men and women candidates for grant of short service commission in executive, education and technical branch. Last date for submission of online application is 27 July 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar.

সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 1166।

0: 60 কল করিবি টিভি হারিব দেশ জিতিব কিন্তু জানকারী এম টি ই পি বা বি এস এ
1: ওয়েভ এম ট্রাগোবান News, music and entertainment. FM 103 megahertz.
2: জি হ্যাঁ, আপনার এখন শুনে আছে আকাশবাণী এফ এম ট্রাইকপেন 110 মেগাহার্টজ। শুনি থাকা সববিলাক আপনার খান সবকে দোবারা স্বাগত করে আছে হিন্দী ফিল্মি গীত প্রোগ্রাম আপুনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট প্রোগ্রামটে। জি হ্যাঁ, এস এম এস প্রোগ্রাম আছে আপনার খান যদি এই প্রোগ্রামটে আই কিনা সামিল হয়ে কিনা আপনার খান পছন্দিতা গীত খান শুনি বলে মন আছে কইলে মানে লিখি কিনা পাঠাই দিবি 9436805333 নম্বর 9436805333 এইটো নাম্বারতে লিখি কিনা পাঠাই দিবি। কিন্তু যেতিয়া আপনার খান লিখিব এইটো সময়তে নাপাহরিবি ফিল্ম লাগা নাম আর গানালা টাইটল ঠিক ঠাক লিখি কিনা পাঠাই দিবি, তেতিয়া ইয়াতেপরা মই আপনার খানা পছন্দিতা গীত খান বাজাই দিয়া হব। তো মই আপনার খানা মেসেজেস রুখি থাকিব, এইটো সময়তে শুনিব মোহাম্মদ আজিজ আর খরচ লাগা আওয়াজটি ফিল্ম প্রতীক্ষা।

উনি ঠেক আছে বিলাগিয়াতে আপনার খেলা মেসেজেস খান আহিয়া শুরু হয়ে যা আছে তো শুরু করে দিয়ে আছে আপনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্মি গিটস প্রোগ্রামটে আর আজি প্রোগ্রামটে আই কিনা সামিল হয়ে কিনা সবচেয়ে পহিলা মেসেজ লিখি কিনা পাঠাইছে দুর্গেশ নাগনপুরি রাধিশ্যাম নাগনপুরি বন্দনা ভাবনা বিন্দু গোলু কুসুমভাই বাবু দিব্যাঞ্জ সুরজ কুমার দাক্ষে প্রেমলাল বর্মা নিকেশ ধর্মেন্দ্র মামতা ভাই বর্মা সুরজ বর্মা ঋষভ কানক আর ভাবনা বর্মা তারখান সবরা শুনি বলে মনোয় নাপসন্দ করেছে হামকো তুমসি প্যার হে ফিল্ম কি গেট গায় আছে লতা মঙ্গেশকর দুর্গেশ জি এন্ড ফ্যামিলি যদি আপনার খান তৈর আছে কইলে মানে শুনিবি আর এনজয় করবি আপনার খান পছন্দ করা গীত

শুনি থাকা চাবিলাক আপনার খান শুনি থাকিছে কুমার সানু আলকা ইয়াগনিক আর আনন্দ রাজ আনন্দ লাগা বাস্তে গীত হামকো তুমসি প্যার হে ফিল্মত আর এই গীত শুনি বলে মনোয় নাপসন্দ করে কিনা অনুরোধ করেছে দুর্গেশ নাগনপুরী আর ফ্যামিলি। তো প্রোগ্রামটি এবার দোসরা গীত দিয়ে আছে হিনা ফিল্ম কি গীত আর ওই গীত টু শুনি বলে মনোয় কিনা পছন্দ করেছে যোগেন্দ্র রংপি সোনালি ইংটিপি আর ধরমকিরি রংপি সারিহাজান খার্বি আংলং প্রায় লিখি কিনা পাঠাই আছে আর তারখান প্রায় ডেডিকেট করে দিয়ে আছে আখুজ আমাল বসুমতারী বীরেন হানসে ভাইকন মুন্দা চান্দ্রা টিমুং চুবাই কে জমির দীপক থাপা দানিয়াল মমিন হানরিকা টিমুংপি হরিপ্রিয়া তামুলি ইৎসাকাটো আচুমি কিলিটলি ইয়েপথমি কেভিলটো মেথা লেলে লোনি মন্দিরা পুনাম বেপি প্রেমিকা ঠেওয়া রমেশ পাত্র রুনু পাত্র রকোভিলে মেথা শিকারি রংফর সুনীল ফাংচো তালিলা জমির টোকা উর্মিলা তামুলি ভিক্টর বিমাল বিমল বসুমতারি ওখা ওখামি জুবেনি রিটায়ার্ড ওমেন পুলিশ আর শুনি থাকা সববিলাকে কই কিনা লিখি কিনা পাঠাইছে তো শুনিব হেনা ফিল্ম কি গীত।

প্রোগ্রামটি এবার দোসরা গীত কারণে লিখি কিনা পাঠাইছে চারাই দিও সোনারি আসামপ্রা ভাইকান মুন্দা আর তারপরা পছন্দ করেছে ইনসান ফিল্ম কি গীত গাইছে সোনু নিগম আর আলকা ইয়াগনিক।

ঠেকা সাবিল্লা কে আকু স্বাগত করে আছে তিসরা বার আকাশবাণী এফ এম ট্রেগপেন 110 মেগাহার্টজ ব্রা আর আপনার খান শুনে থাকিছে সার্জন ফ্লিমট আলকা ইয়াগনিক লগা ওয়াস্তে প্রোগ্রামটি এইবার দোসরা গীত দিয়ে আছে কায়ামত সে কায়ামত তক ফিল্ম কি গীত গাইছে উদিত নারায়ণ আর আলকা ইয়াগনিক

0: Hello.
1: Hey, good evening, sister.
0: Good evening, sis. Kon kaise?
1: Amal Basumatari from Rangapara, Sonitpur, Assam.
0: All right, Amal Basumatri.
1: Yes, how are you?
0: Good evening. Welcome to FM Tragopan once again.
1: Thank you.
0: You are always regular. Abuna laga phone kitya lagabo ji hulibi lagiye na.
1: Hoi hoi hoi hoi.
0: Tumi to beshi bhal janis na ki?
1: মই খেতি জানা ছটা বাচ্চা থাকি আছে এক মহিনা লাগা তাকে লৈ কিনা থাকি আছে
0: এক মহিনা
1: হয় হয় হয় ছটা বাচ্চা থাকি কিনা আছে তো লৈ কিনা আছে ঘৰতে
0: অ সোৱালী না মতা না মাইকি
1: অ মতা আছে হো
0: হা
1: মতা
0: আছে বেছি ভাল
1: হয় কাম
0: বেছি খুশি
1: হয়
0: পহিলা ফার্স্ট বাচ্চা আছে নেকি পহিলা লাগা বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা পাইছে নেকি ফার্স্ট বাচ্চা
1: মই লাগা নহয় তো মই লাগা কোকাই লাগা থাকিছে তো বাচ্চা তো
0: ও আচ্ছা আচ্ছা হলি আপোনাৰ সাইড
1: মই সাদি হোৱা নাই তো
0: আই আপুনি সাদি হোৱা নাই আপুনি কি সাদি বনাই দিছে সো সরি আপুনি থাকি হান বি সপিতা হনিবি আমাল দইতে বি সাদি হোৱা নাই সিঙ্গল আছে না ডাবল আছে
1: সাদি হোৱা নাই তো আমি তো গার্লফ্রেন্ড বি নাই থাকি আছে আকাশবাণী কো গার্লফ্রেন্ড নিছনা ভাবি কেনা সদাই কেনা আকাশবাণী লগতে জুড়ি থাকি কেনা আছে
0: ওইছে আপুনি তো একটা গার্লফ্রেন্ড তো পাই লব এইটো এফএম ট্রাক ব্যান্ড তো হুনি থাকিলে না আপুনার জি হলি বি একটা গার্লফ্রেন্ড তো পাই লব হ্যাঁ
1: হয় হয় হয় হয় ঠিক আছে ঠিক আছে
0: ঠিক আছে আমাল আমাৰ খালাগা টাইম বি যাই যা আছে 4 বাজি
1: তো হয় টাইম বি যাই যা আছে তো জাস্টিন বিবর লাগা একটা রোমান্টিক গানা বাজাই দিবি
0: জাস্টিন বিবর লাগা রোমান্টিক গীত তো
1: হয় রো হয় হয় হয় হয় কিছু কিছু বাই দাও জাস্টিন বিবর লাগা হয় বেস্ট সিঙ্গার থাকি আছে তো জাস্টিন বিবর আর উইস খলিফা আর শাকিরা মই কাম ফেভারিট সিঙ্গার থাকি আছে
0: আচ্ছা বিশি বিশি ভাল আপনার জাস্টিন বিবর নিছনা দেখি আছে নেকি আপনার বি
1: মন্দিরা রমনা অপর্ব পাটর সুনীল পাংচু আর ইচ্ছাকতা আচুমি সুবাকি জামির আর আকুম জামির খিলিটুলি আর আমন আর আত্ম সফি ব্রাদার্স আর আমি থাকি আছে নামবোৰ পাহৰি যাইছে অ সব যিমান জন শুনি থাকি আছে সব কাম কি ডেডিকেট কৰি দি আছে টাইম দি যাই থাকি আছে তো বহুত লম্বা কথা বি কৰিলে
0: ঠিক আছে আমাল আপোনাৰ একদম বুজি কিনা আপোনাৰ লগা টাইমটো খাতা কৰি দিয়া হৈছে আমাৰ আপোনাৰ কি বেছি ধন্যবাদ কৰি দিয়া আছে আকৌ এনেকাহে
1: আৰু বিমল বসুমতাৰী ৰমেশ পাত্ৰ বি শুনি আছে দে প্ৰগ্ৰামটো আইকন মুণ্ডা বি শুনি আছে আৰু সুনীতা বসুমতাৰী বি শুনি আছে
0: আচ্ছা বেছি খুশি তাৰ খান সবকে আমি লগা সালাম দি আছে আমাৰ আৰু এইটো ট্ৰাকপেন লগা নাম প্ৰাবি আপোনাৰ খান সবকে আকৌ একবাৰ থ্যাংকস কৰি দিয়া আছে ঠিক আছে থেংক ইউ ফর কলিং এটা যাই কিনা আপনার লাগা
1: বাই বাই
0: বাই বাই ওয়েল মাই ডিয়ার লিসনার্স লেটস গো অ্যাহেড এন্ড লিসেন টু দ্য

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবল মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি। বিপি হারিব দেশ জিতিব।
1: এই জানকারি NTEP পৰা দি আছে।
2: Online applications are invited from unmarried men and women candidates for grant of short service commission in executive, education and technical branch. Last date for submission of online application is 27 July 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar.
3: ইটু আকাশবাণী কহিমা নমস্কার শুনি থাকিয়া সব খানকে আমি খান আজি একদম জানকারী ডাঙর কথা একটা জানাই দিবলে আছে আর ইটুতো আমি খান সব মানুষ কারণে আছে ইটু জানকারীটু আমি খান লাগা ডেভেলপমেন্ট আর আহিবলে দিন কারণে বেশি জরুরি আছে ইটু কি আছে কইলে হাউস লিস্টিং অপারেশনস আর হাউজিং সেন্সাস কিন্তু ফেজ ওয়ান সেন্সাস অফ ইন্ডিয়া 2027 শুরু হয়েছে কহিমা ডিস্ট্রিক্ট কারণে ইটু জুলাই 1 তারিখ ফার্স্ট তারিখ 2026 পৰা জুলাই 30th মানে 30 তারিখ 2026 তাক যাবলে আছে ইটু 30 দিন মাজতে সেন্সাস অফিসিয়ালস খানটো ঘৰ ঘৰতে আহি কিনা কোনবা সৱাল সুধিব ইটু লগা জানকাৰী দিব নিমিতে আজি লগা প্ৰগ্ৰামতে আপুনি খান সবকে স্বাগত কৰি আছে মই আছে এমটি নাৰো আৰু আমি খান লগা ষ্টুডিঅ'তে আমি খান স্পেচিয়েল গেষ্ট মিছ কেতু ৰাভি চাকৰে তাই ফিল্ড ট্ৰেইনাৰ চেন্সাছ 2027 আছে তাইৰ পৰা আমি খানকে ভাল জানকাৰী আৰু ডিটেইল জানকাৰী কোনোবা বুজাই দিব মেডাম আপুনি আমি খানলা ষ্টুডিঅ'তে অহাৰ কাৰণে বেছি খুচি পাই আছে মেডাম আপুনি আহি কিনে মোখানকে এইটো সব জানকাৰী ভাল দিব নিমিলে আহিয়া নিমিলে টাইম দিয়াটো বেছি খুচি পাই আছে আমি খান পহিলা কথাটো হাউচ লিষ্টিংছ অপাৰেশ্যনছ নহ'লে হাউজিং চেন্সাছ 2027 কি কারণে আছে কি নিমিতে আছে আর কেনা করবলে আছে এটু অল্প কই দিব
4: আচ্ছা বেশি খুশি পাইছে আহিনা আপনি লোদে এনেকা কথা পাতি বলে চান্স পাদো ইটু সেন্সাস হাউস লিস্টিং কি আছে কইলে তো ইটু বার তাহান সেন্সাস অফিসিয়াল

0: khan ahigena itya ghor kimanta ase structures existing structures khan kiman ase itu khan tahan numbering kuribo itu ghor bitor de manu household thagya khan bi tahan number kuribo aro itu kuria time te takhan ghor ghor de beraigena 34 questions gor sopte 34 questions manu thagya gor sopte 34 questions sawal hudibo itu sawal khando gor laga halat kiniga ase dorkari saman ki cholai ase gor te thaka saman khan opor de alak alak sawal hudibo itu sawal khando example kuma kubo koile to kha pani gore kote bra ahe nohile bi bhat sat ki bra pakai gas connection laga bi hudibo mobile holi bi laptop holi bi tv holi bi asena nai gari asena nai iniga gor laga saman khan laga upor de alak alak question 34 questions hudibo
1: itu census officials khan ghor ghore aigena itu khan sawal khan hudiyadu bishi dangor kam nishina buji pai ase aro itu du ami khan public laga bi modot tu bishi lagibo na ki to ami khan public khan tu ki koribole lage ami khan কি করিলে সবসে ভাল বড় ইটু সেন্সাস লওয়াতে মদত দিব পারবো ইটু কোনবা কই দিব
0: আচ্ছা আমি ইয়াতে ইচ্ছা কি করবলে লাগে আর কি করবলে না লাগে ইটু কই দিব ইটু কাম ভাল বড় ঠিকঠাক যাবলে করবলে লাগে খান তো হইলে তো সেন্সাস অফিসিয়ালস খান আহা দেমতে আগুনি খান তাহান লাগা আইডি কার্ড তো চেক করিবি আর ইটু টাইমতে ডাঙর মানুষ একটা ঘরে থাকিলে ভাল হব কথা পাতি বলে সেন্সাস অফিসিয়ালস খান লগতে আর তখন আহা দেম দে আপনি খান গে কি সওয়াল হুদিব ইটু খান তো আপনি খান মরম বড়া ঠিকঠাক করি কিনা হসা কথা কই কিনা জনাই দিবি তাহান গে যদি আহা দেম দে আপনি খান তাড়াতাড়ি থাকি যাইছে নইলে বি আপনি খান ঘরে না থাকিব এনেকা একটা প্রবলেম ফেস করিছি কইলে তো আপনি খান এনিউমারেটার্স খান গে রিকুয়েস্ট করিব পারব কি আপনি হানলা টাইম কোনটো টাইম ঠিক আছে এইটো টাইম দিয়ে ওয়াপাস আহিবলে এনেকা হইলে তাই খান আপনি হান ফ্রি থাকে টাইম দে ওয়াপাস আহিবলে পারিব ইটো বি একটা আছে আর তাই খান আহিছে বলে তো আপনি হানলা ঘরে নম্বর লিখিবলে লাগিব আপনি হান মরম করি কিনা খেচারা নকরি না নম্বর খান তো কোতে লিখিবলে লাগে লিখিবলে দিবি আর লিখি দিছে কইলে তো যাই যাইলে তো তাহান যাই যাইছে কই কিনা নামুসাবি ইটো ইনফরমেশন তো পিছে দিয়ে হইলে বি দরকার আহিব ইটো কারণে সেন্সাস অফিসিয়ালস খান আহি কিনা আপনি হানলা ঘর বাহার দে নম্বর লিখিয়া দো মরম গড়ি কিনা নামুসাই কিনা রাখিবি আর না করু বলে খান দো কইলে তো চিন্তা না করিবি মন চিন্তা না করিবি আপনি হান কি ইনফরমেশন দিব কি ইনফরমেশন দিব কি ডেটা দিব ইটু তো একদম কনফিডেন্সিয়াল থাকিব আর সেফ থাকিব সেন্সাস অ্যাক্ট 1948 নিয়ম নিচেতে হইলে বি আপনি খান ইটু ইনফরমেশন দো আলাক আলাক আদা আদি মিশা মিশি লাগা ইনফরমেশন না দিবি এনিউমারেটর বড়া হুদিয়া খান দো ঠিকঠাক জবাব দিবি দুইটা জায়গা দিবি এনিউমারেট না করিবি বস্তি দিবি করিব টাউন দিবি করিব এনেগা না করিবি ইটু তো বেশি ডর গলতি আছে আর একটা রিকুয়েস্ট তো সেন্সাস অফিসিয়ালস খান আহা দেম দে মরম করি কিনা নিয়ম বিয়া বড়া হানগে কথা নকরিবি ভাল বড়া কথা করি দিগেনা কি কবলে আছে ইটু ঠিকঠাক পড়া কই দিবি তাহানগে একটা বেশি ইম্পর্টেন্ট একটা তো আপনি হান এনেগা কোয়েশন হুদি না আইদাম দে মানু আলাক কিনেগা লিখিছে ইটু সাব এনেগা বি না হুদি বলে লাগে কে আনি কইলে তো ইটু কনফিডেন্সিয়াল আছে আর আপনি বি মানু লা সাব না পারব মানু বি আপনি লা সাব না পারব ইটু কারণে ইটু না হুদি বলে লাগে সেন্সাস অফিসিয়ালস খান গে
1: আপনি বেশি ভাল বড় জানকারি কই দিছে ইতিয়া আর আমি খান কোনবা সাওয়াল খান আকু ডিটেইল বড় হুদি দিব সেন্সাস অফিসিয়ালস খান আহিয়া দাম দে মোখান সব মানু যি হইলে বি পার্ট লবলে লাগে নাকি আর ইটু যদি মই পার্ট লবলে মন নাই এনে কৈছে বোলে কানুনি হিসাবতে কি করিব
0: ইটু সেন্সাস পার্টিসিপেশন তো একদম কম্পালসরি আছে কোন পারাবি মই করবলে মন নাই কইনা না করিব ইটু অপশন নাই কি কারণে কইলে তো সেন্সাস অ্যাক্ট 1948 লাগা রুল হিসাবতে তো সব মানু সিটিজেন সব মানু ইটু তো করিবলে হি লাগে কোয়া তো সাফা সাফি কানুন দিয়ে লিখি কিনা আছে ইটু কারণে ইটু তো করিবলে হে লাগিয়া লাগা আছে
1: আর যদি ইটু সেন্সাস অফিসিয়ালস খান মহান ঘরে আহিয়া দাম দে মই যদি ইটু কবলে মন নাই মন দে ভাবনা থাকি কিনা অলপ মিশাবি ঢালি কিনা নহলে বি আধা আদি ইনফরমেশন দিছে কইলে কি হব
0: ইটু তো বেশি ডাঙর গলতি কাম করিয়া হিসাব লব কানুন হিসাবতে আগে দে কোয়া নিচিনা ইটু তো সেকশন 11 সেন্সাস অ্যাক্ট 1948 লাগা নিয়ম নিচেতে সেকশন 11 দে আপনি গলতি করিয়া হিসাবতে লব আর ইটু কারণে তো ফাইন বি লাগিব পারিব নহলে জেল বি যাবলে পারিব
1: তো মুখান ইটু সেন্সাস অফিসিয়ালস খান আহিয়া দাম দে তখন মুখান কি কি হুদিব না মুখান তাহান গে

0: FM 드래그 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: 이두 아카시바니 코히마 FM 드래그 밴 113 메가헤르츠 허머이 4바지 아다활로케 Kohima Town Laga Traffic Update Enika Nidiyase Itya Monkola Pra Luikina PHQ Junction North Aru South Bound Tibi Moderate Traffic Ase Kintu Apuna Judi Lak Rasta Lobo Kwele Old Minister Sale Pra Jail Colony Lobo Paribo PHQ Junction Pra Luikina Mezo Junction Itya North Bound Te Halka Traffic Ase Kintu South Bound Te Bhari Traffic Ase Kintu Heavy Kwe Ase এতিয়া দুসরা রাস্তা হলে প্যারামেডিকেল টি মডেল প্রা আইজি নহলে বা লেডিস মাইল রোড টিসিপি প্রা লুইকিনা রাজু পয়েন্ট এটা নর্থ বাউন্ড হলে মডারেট ট্রাফিক আছে কিন্তু সাউথ বাউন্ডে হেভি ট্রাফিক আছে দুসরা রাস্তা হলে বক্স কাটিং এন এইচ এ কে প্রা সেন্সেস পয়েন্ট নহলে বা ফুলবাড়ি খচিজে গ্রাউন্ড প্রা রাজু পয়েন্ট রাজু পয়েন্ট প্রা লুইকিনা সেন্সেস পয়েন্ট এটা নর্থ বাউন্ড লাইট আছে মানে হালকা আছে আর সাউথ বাউন্ডে হেভি ট্রাফিক দেখাই আছে দুসরা রাস্তা হইলে সেন্সেস পয়েন্ট পরা এনএচএ কে হাইস্কুল জংশন পরা লুই কিনা সেন্সেস পয়েন্ট ইটিয়া নর্থ বাউন্ডে হালকা ট্রাফিক আছে কিন্তু সাউথ বাউন্ডে মডারেট ট্রাফিক আছে দুসরা রাস্তা হইলে বিলি গ্রাহাম রোড পরা ডিবিএস নহলে বা হাইস্কুল জংশন পরা টি মডেল রোড ইটিয়া এনএচএ কে জংশন পরা লুই কিনা সেন্সেস পয়েন্টে নর্থ আর সাউথ দুইটাতে বি হালকা ট্রাফিক দেখাই দিয়ে আছে এটু থাকিছে সময় 4 বাজি আদা লাগা ট্রাফিক আপডেট শুনে থাকি বি এফ এম ট্রাকপেন 103 মেগাহার্টজ সময় 5 বাজি হওয়ালকে লুই কিনা আহিব আপনার খান কারণে আকু ট্রাফিক আপডেট ইটিয়া আমি খান রুরাল কানেক্ট প্রোগ্রাম আনি দিয়া হয় আছে
0: এফ এম ট্রাকপেন News, music, and entertainment. FM 103 megahertz.
2: Matti loigine khiti aro bagan kuri thake. Alag alag bijon lagai gine. Kiniga hole bal para ulabo aro lab pabo. Itu upore matti tu julai thake. Kintu matti ke bal kuri bole aro bijon asol walage bachabo laga kam kando. Alag alag tarika loigine he kuri thake. Itu nisina. বায়ো ফার্টিলাইজার্স কইগিনে আলাগ আলাগ কিসিম তারিকা লইগিনে হে কাম করি থাকা বায়ো ফার্টিলাইজার্স কই থাকা সময়তে দুইটা কথা দুইটা ওয়ার্ড পারা চলাবলে পারা দেখি থাকে বায়ো মানে লিভিং জীব পারা জি থাকা এইটুখান বরাই দিব কারণে আর দোসরাওয়ালাতো কি লাগাই গিনে আছে এইটুখানকে উঠাই দিবলে খা লওয়া হিসাবতে মদব দিবলে ইটু দুইটা লইগিনে বায়ো ফার্টিলাইজার কইগিনে হে চলাই থাকে বায়ো ফার্টিলাইজার্স কোয়া সময়তে তার প্রিপারেশন কন্টেন্ট হলেতো ভাইবল বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজম ইটু থাকে ইটুটো কি কি দে আছে কলেতো সিডস বীজন খান লগতে রুট জুরি খান লগতে রাইজম তার লাগা জুরি আলু খান লগতে এইটু খান সবতো বাল পারা মাটি যতন করি গেনে তাতে পারা উলাই দিব লাগা রিজুভিনেট করে দিব লাগা আর তাতে পারা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস এইটু খান হলেবি ইম্প্রুভ করে দিব লাগা মাটি কোয়ালিটি থাকিব লাগা কাম খান তো বায়ো ফার্টিলাইজার্স পারা হে বেশি দেখি থাকে বায়ো ফার্টিলাইজার্স কই থাকিলেবি ইয়াতে আলাগ আলাগ টাইপ বেশি থাকা ইয়াতে দেখে এইটু খানকে এফ এ ও এইটুকে ক্যাটেগরাইজ করে কিনে হে বায়ো ফার্টিলাইজার্স চারটা হিসাবতে হে চলাই থাকা গ্রুপ চারটা হিসাবতে থাকা দেখে গ্রুপ এ তো হলে তো নাইট্রোজেন এটু ফিক্সার একটা আছে ইটু নাইট্রোজেন ফিক্সার্স এটু খান তো বায়ো ফার্টিলাইজার্স আলাগ আলাগ আনি গেনে বানাই গেনে চলাই গেনে আসল বীজন প্লান্টস এটু খানকে সহায় দিব কারণে আর তাতে তাখান লগতে ব্যাকটেরিয়া তা লাগা জুড়ি আলু খান লগতে লাগিয়া এটু খানকে বি রুখাফাত কাম করিবলে কাম খান তো দেখি থাকে আর বি ইয়াতে ব্যাকটেরিয়া রাইজোবিয়াম নহলে বি আজো ব্যাকটের আর আজোস্পেরিলিয়াম ক্লস্টিডিয়াম আর এস্টোব্যাকটের এইটু খান তো আলাগ আলাগ কিছুমান আছে এইটু খানকে বিজিএ নহলে বি সাইক্লোব্যাকটেরিয়া কই কিনে হে ফার্ন আজোলা এইটু খান কাম করে থাকা দেখে রাইজোবিয়াম ফার্টিলাইজার এইটু হলে তো কি করে গলে তো রাইজোবিয়াম ফার্টিলাইজার এইটু পারা নুডলস জুড়ি খান্তে লিগিয়াম ক্রপস কই থাকা ইডুগান গে নাইট্রোজেন তো ফিক্স করে দিবলে তাতে পারা আসল বীজন তো বাল মদব দিব কারণে হে চলাই থাকে কিন্তু ইডুগান তো আলাগ আলাগ টাইপ লিগিয়াম ক্রপস কই থাকা রাইজোবিয়াম ফার্টিলাইজার লগতে হে চলাব লাগা কিছুমান বি থাকি আছে ইডুগান তো রাইজোবিয়াম আলাগ আলাগ জাতি খান তো লিগিমিনিউসেরম কই থাকে ইটু তো কি কি দে চলাব পারে গলে পি যাইগেনে বিন সিম লাইট্রাস ভাইশিয়াল লেন্টিল এইখান লগতে চলাব পারে আছে আর ট্রিপলি কই থাকা তো বিরসিম ট্রিফলিয়াম কই থাকা এইখানকে লাগাই দিব পারে আর বি ফেসলি কই থাকা এই তো কিডনি বিনস খান লগতে হে বেশি ভাল পারা কাম করে দিয়ে আর জাপনি কাম কই থাকা ইটু ওয়ালা হলে তো সয়াবিন নাগা ডাল তাতে হে বেশি চলাই থাকা একটা আছে এর উপরতে কাউপি মেসিলে নি কই থাকা এটি হলে তো আলাগ আলাগ ক্লাস্টার বিন হবো পারে কাউপি গ্রিন গ্রাম ব্ল্যাক গ্রাম এটু নিচিনা রেড গ্রাম গ্রাউন্ডনাট মদ বিন ডাইনচিয়া সাইনহেব এটু নিচিনা জাতি খানকে হে লাগাই থাকা একটা আছে আর বিয়াতে বি দে চাইছে গলে তো ফসফরাস সবিলাইজেশন নহলে বি মবিলাইজিং ফার্টিলাইজার্স কই থাকে এটু বায়ো ফার্টিলাইজার্স খান তো কি কি বীজন লগতে হলে বি দিবলে পারা একটা আছে কিন্তু এটু এডভাইস চলাই থাকা পিএসবি ফার্টিলাইজার্স এটু খানকে তো রক ফসফেট নিচিনা তাতে অর্গানিক ফার্মিং রেস্ট্রিক্টেড আইটেম এটু খানতে হে লাগি থাকে কিন্তু আহিগেনে বেশিরভাগ কমনলি ইউজ খান তো মাইক্রোবস নহলে বি বার্সিলাস সিডিউমোনাস এটু খান আর এন্টারোব্যাক্টার নহলে বি ট্রিকোডার্মা এটু খান নিচিনা তাতে কি কি লাগাই কিনে আছে তাখান চলাই দিয়া সময়তে আসল বীজন খানতে নিউট্রিয়েন্ট খা লওয়া নিচিনা নহলে বি তাখান উঠি যাওয়ার সময়তে ফাঙ্গি পোক পোকা মাটি ভাড়া ওলাই থাকা এই খানকে রুখাভাত কামটো করে থাকা একটা আছে আর বি সি ওয়ালাতে হলে তো কম্পোস্ট এক্সেলারেটিং বায়ো ফার্টিলাইজার্স কই থাকে এইটু লাগা গ্রুপ খানটো লই কিনে কি কি দি হলে বি চলাব পারে কিন্তু আহি কিনে কম্পোস্ট মল বানাই থাকা এইটু খানতে চলাই দিছে বলেতো আমি খান কি কি পচাবলা আছে এইটু খানতো ভাল পারা জলদি পচি যায় কোয়া নিকোডার্মা নিচিনা নহলে বি সেলিলোমোনাস এইটু খানতো কম্পোস্ট এক্সেলারেটিং বায়ো ফার্টিলাইজার্স হিসাবতে হে চলাই থাকা লিখা জানকারী পারা পাই আছে গ্রুপ ডি দে হলেতো প্লান্ট গ্রোথ প্রমোটিং রাইজোব্যাক্টেরিয়া কই

তাকে এইটু কে পিজি পি আর কই থাকে ইতু চলাব লাগা জাতি খান তো সিডিন বোনাস ইটু খান আনি কেনে চলা সময়তে আসল বিজন খান লগতে খা লওয়া নিচিনা প্লান্ট নিউট্রিয়েন্ট নহলে বি তাখান এনহেন্স প্লান্ট গ্রোথ কই থাকা ঠিক হিসাব মতে ডাঙর আর ভাল পারা ওলাব কারণে সহায় দি থাকা ইয়াতে পিজি পি আর পারা হে মদপটু পাই থাকে কিন্তু কি কি আছে কলিবি আসল জিনিস তো জানিবি আর চলা লাগা নিয়ম খান বি জানিব লাগা বেশি দরকার থাকে ইরু নিচিনা এটা বায়ো ফার্টিলাইজার্স খান হলিবি এপ্লিকেশন মেথডস চলাব লাগা নিয়ম খান তো জানিব লাগে কি ফার্টিলাইজার লই যাই গেনে কি লাগা বীজন লগতে লাগাব নহলে বি এগ্রোনমিক ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস এটু খান কিনা করিব লাগে ইটু আলাগ আলাগ বায়ো ফার্টিলাইজার নিচিনা চলাব লাগা জায়গা জাতি ইটু খান বি আলাগ আলাগ আছে ইটু বুঝিব লাগে আছে কোনোবা তো আনি গেনে সিড ট্রিটমেন্ট করে ইটু বীজন মাটিতে দিয়া আগেতে বায়ো ফার্টিলাইজার কিছুমান আনি গেনেহে চলাই থাকে এইটু খান তো বায়ো ফার্টিলাইজার 100 গ্রাম হয়েছে বলে তো বীজন তো 5 কেজি ইটু তার লাগা দোষ জানিব লাগে তার লাগা চলা তারিখা জানিব লাগা একদম দরকার আছে এতিয়া কোয়া তো 100 গ্রাম বায়ো ফার্টিলাইজার আর বীজন 5 কেজি এইটু খান তো 1 হেক্টর মাটি বীজন কারণেহে জুড়ি যা ইয়াতে পারা দেখি থাকে ইটু কাম তো হলে তো বীজন খান আনি গেলে মাটি ভিতরতে হালিয়া আগেতে করিব লাগে দরকার আছে আর বি সিড ট্রিটমেন্টে বায়ো ফার্টিলাইজার খান তো আনি গেলে কোনোবা তো পানি লগতে মিলাই আর তাতে অলপ স্লারি ফর্ম হব লাগে ইয়াতে পারা বুঝি থাকে কোনোবা তো পানি লগতে মিলাব তাতে গুড় এটি বি হালি গেলে মিক্স করে দিয়ে তার খানকে অলপ গাম গাম নিচিনা বি হব দিয়ে তাতে বীজন খান তো বিজাব আর আনি গেলে একে লগতে রাখি দি গেলে তার পাশতে হে আসল বীজন তো লই গেলে মাটি ভিতরে দি থাকা এটি বি একটা আছে কিন্তু ইটু খান তো বিজাই গেলে থাকি গেলে উলা লগতে মাটি ভিতরে নাতি গেলে উলাবি আর একটা জায়গা ছায়া জায়গাতে হাওয়া পাড়া বীজন খান আর শুকিব দিবি ইটু পাশতে হে লই যাই গেলে হালিব লাগে ইটু কি কি বীজন দে ঘুরিব লাগে বলে তো পালসেস জাতি খান অয়েল সিডস নহলে বি ফদার ক্রপস আর আপল্যান্ড পেডি ইটু খান বীজন খানকে এনেকা ট্রিটমেন্ট করিব লাগে দরকার থাকে আর বি সিডলিং ট্রিটমেন্ট আমি খান বীজন খান হালি গেলে বীজন খান তো ফুলি উলাইছে আসল ফুলি তো লই যাই গেলে খেতিতে লাগা আগেতে তাখানকে বায়ো ফার্টিলাইজার কিছুমান লই গেলে সিডলিংস খানকে ট্রিট করিয়া যতন করিয়া এটু বি একটা তারিকা আছে এটু বি পানি লগতে মিলাই গেলে বায়ো ফার্টিলাইজার তো মিক্স করে দিব তাতে আমি খান ফুলি খান উলাই গেলে আনি গেলে প্লান্ট ট্রান্সপ্লান্ট করিয়া আগেতে তার লাগা জুড়ি খান তো ভিজাই গেলে রাখি দিয়া এনেকা 1 ঘন্টা নিচিনা হলে বি রাখি গেলে এটু পাশতে হে আনি গেলে আসল ট্রান্সপ্লান্ট কাম করেছে বলে তাতে তাখান জলদি পারা ভাল হব আর পোক পোকা কিছুমান পারা বি বাঁচি গেলে কেতিয়া আমি খান হারভেস্ট করে এটু সময়তে ভাল পারা পাবলে পারে ইটু লাগা কাম খান তো আহি গেলে হর্টিকালচারাল ক্রপস খান নহলে বি টমেটো ব্রিঞ্জল পটেটো কেবেজ আনিয়ন চিলি ইটু খান নিচিনা খানকে বি ট্রিট করে গেলে হালিছে বলে ভাল পারা ওলাবলে পারে আর বি সিডলিং ট্রিটমেন্ট ইটু লাগা কাম তো ধান লগতে বি করবলে পারা ধান লাগা সিডলিংকে ট্রিট করব কারণে হলে তো জায়গা একটা 10 সেন্টিমিটার মাঠ টেপ 4 মিটার × 9 মিটার এনেকা রাখিবি ইটু বানাই কেনে 45 স্কোয়ার মিটার বানাবি এনেকা করি কেনে হে তাহান 4টা কিনার নিচিনা রাখি দিবি ইটু লাগা কাম তো যাই কেনে ঠিক খেতি লাগা মাজতে বি হবলে পারি আছে বীজন লাগা ফুলি খান আনি কেনে আসল খেতিতে ট্রান্সপ্লান্ট করিয়া আগেতে বীজন খান তো আনি কেনে ফার্টিলাইজার এতিয়া মাটির লগতে মিক্স করি কেনে রাখি আছে ইটু খান লগতে হে ট্রিট করবলে পারি আছে এতিয়া কোয়া হিসাবটো 1 হেক্টর মাটিতে করবলে পারি আছে আর ইটু খানকে ট্রিট করব কারণে 5 কেজি কম্পোস্ট ইটু লই গেলে 4 কেজি বায়ো ফার্টিলাইজার 5 কেজি কম্পোস্ট মল আর 4 কেজি বায়ো ফার্টিলাইজার ইটু খান আনি কেনে হে পানি লগতে মিক্স করিবি কোনোবা তো শুকাবি করে কোনোবা তো পানি লগতে মিক্স করি কিনে বি জ্বলাবলে নিজের খুশি একটা আছে এনেকা করিয়া পাছতে
ফুলি লাগা জুড়ি খান তো

আনমি কেনে তাখানকে এক ঘন্টা পরা দুই ঘন্টা ইমান তো বিজাই কিনে আনি কেনে হে ট্রান্সপ্লান্টিং তো করেছে কলে ট্রান্সপ্লান্ট করে যা সময়তে জুড়ি তো ভাল পরা ওলাবলে পারে কাটা সময়তে লাভ তো পাবলে পারে কেতিয়া আমি খান জুড়ি লাগা ট্রিটমেন্ট ইটু করেছে সিডলিংস ট্রিটমেন্ট করেছে পেডি লাগা ইটু খান তো পাশতে তো তাখানকে হিলা হিলি নহলে বি দোলা এনেকা তো না করব লাগিয়া মনতে থাকিব লাগে আছে আর বি একটা কাম তো সেট ট্রিটমেন্ট কই থাকে ইটু তো রেশিও একটা চলাই কিনে থাকে বায়ো ফার্টিলাইজার পরা লই কিনে পানি 1:50 ইটু হিসাবতে হে করবলে পারে ইটু খান তো কি নিয়ম দে চলাই গলে তো কোনোবা গাছ খান জুড়ি নহলে বি বিজন পরা নহয় কিনে তা লাগা খুড়ি কাটিং পিস ইটু করে থাকে কাটিং মেটেরিয়াল ইটু খান লগতে হে বায়ো ফার্টিলাইজার মিক্সচার ইটু খান এক ঘন্টাতে বিজাই কিনে তাখানকে আরো বি উলাই কিনে ছায়া জায়গাতে শুকাই লবি এনেকা কুড়িয়ার লগতে হে লই যাই কিনে খেতি মাটি খানতে বাগান খেতি খানতে হালি দিবলে পারি আছে ইটু লাগা কাম খান তো কি খানকে বেশি ভাল হয়ে গলে তো সুগার কেন কৌঙের কই থাকা বানানা কল গুটি আরো গ্রেপস আঙ্গুর স্ট্রবেরি ইটু নিচিনা খানতে ভাল পরা মদ্যপটু পাই থাকে আছে বায়ো ফার্টিলাইজার চলা সময়তে স্প্রেয়িং নহলে বি ব্রডকাস্টিং ইটু নিয়ম বি থাকে কোনোবা তো লিকুইড নহলে বি কোনোবা তো ড্রাই পাউডার হিসাবতে হে চলা দেখি থাকে স্প্রেয়িং ইটু লাগা নিয়ম রিকমেন্ড করিয়া তো হলে তো যাই কিনে টেঙা ফুল গাছ সাইট্রাস ম্যাঙ্গো হবো পারে গুয়াভা কাস্টার্ড এপল এপল পিচ ইটু খান লগতে হে কাম তো করে থাকে বায়ো ফার্টিলাইজার এক লিটার লইছে গলে তো 40 লিটার পানি লগতে মিলাব লাগে এনেকা করে কিনে ট্যাং লগতে রাখিব পারে নহলে বি আমি খান কেন খান লগতে স্প্রেয়ার চলাই কিনে হে নিজের কত লাগাবলে আছে স্প্রিংকলার্স ইটু খান বি আর স্প্রেয়ার্স পাইপিং ইটু নিয়মতে বি লই কিনে হে চলাবলে পারা ইয়াতে কিছুমান পাই আছে বায়ো ফার্টিলাইজার্স ইটু খান চলা তো কি লাভ পাই কইছে বলে তো এডভান্টেজেস খান তো ইকো ফ্রেন্ডলি নহলে বি কস্ট এফেক্টিভ ইয়াতে পারা বি লাভ পাই 20 বারা লই কিনে 50% নাইট্রোজেন তো মাটিতে ফিক্স করে দিয়ে আর আসলি বিজন খান লগতে পুংচা কাম তো করে থাকা ইয়াতে বি এডভান্টেজ একটা আছে ফসফরাস সবিলাইজেশন ইটু নহলে বি রক ফসফেট ইটু খান তো আনি কেনে ফসফেটিক ফার্টিলাইজার্স ইটু খান জায়গাতে হে চলাবলে পারা ইটু তো বেশি লাভ পা একটা আছে আর বি এডভান্টেজ একটা তো কি বিজন লাগাইছে গলে বি তার লাগা পাতা ভেজিটেটিভ ইটু ভাল পরা ওলাবলে পারা আহি কিনে 15-30% ইমান তো গ্রেইন ইয়ার তো উঠি থাকা নহলে বি বাল হয়ে থাকা বায়ো ফার্টিলাইজার না চলা আর চলা ইটু খান ফারাক তো 10-40% ইমান তো ফারাক হওয়া আমি খান পা সময়তে দেখি থাকে সোয়েল লাগা বায়োলজিক্যাল ইটু বি অ্যাক্টিভেটস করা ইয়াতে বি এডভান্টেজ একটা পায় বায়ো ফার্টিলাইজার ইতিয়া কোয়া খান আলাগ আলাগ নিয়ম তারিকা জাতি আলাগ চলা নিচিনা কোনোবাতে তো তা লাগা জুড়ি রুট গ্রোথ হিসাবতে হে ভাল পরা ওলাই থাকা জুড়ি খান দুঃখ পাই কেনে মরিব নিচিনা এবারেটিক স্ট্রেসেস ইটু খান পরা বি বাঁচাই দিয়া ইয়াতে বি এডভান্টেজেস খান পাই থাকে ইদিয়া আমি খান বায়ো ফার্টিলাইজার্স কিসিম কিসিম চলাই দিয়া সময়তে মাটিতে নহলে বি আসল বিজন খানতে নিউট্রিয়েন্টস নহলে বি পানি ইটু খান দরকার খান বি পৌঁছাই দিয়া ইয়াতে বি এডভান্টেজেস বেশি পাই থাকে বায়ো ফার্টিলাইজার্স আলাগ আলাগ চলাই দিয়া সময়তে আসল বিজন গাছ খান লগতে ডিজিজেস বিমার আলাগ আলাগ ওলাবলে থাকা ইয়াতে পারা বি বাঁচা কামটো ডাঙর হিসাবতে লাভটো দি থাকে বায়ো ফার্টিলাইজার কিসিম কিসিম চলা ইতিয়া আহা নিচিনা মানুহ না চলা ছাড়ি দিয়া ইটু খানকে আনি কেনে মল বানা ইয়াতে হলে বি এগ্রিকালচারেল ওয়েস্ট নহলে বি রিচিডি ওয়েস্ট ইটু খান আনি কেনে মল বানা সময়তে হলে বি তাখান ভাল পরা পুচাই দিব কারণে জলদি পুচি যাব কারণে মদব দিয়া ইয়াতে বি লাভ পা এডভান্টেজেস ইয়াতে বি রাস্তা দিকে সবসে ডাঙর তো আমি খান ফার্টিলাইজার্স খান ভাল পরা চিনি কেনে ঠিক হিসাবতে চলাই দিছে গলে পা সময়তে কোয়ালিটি পা খান বি ভাল আর বেশি হিসাবতে ডাঙর হিসাবতে পা ইয়াতে বি এডভান্টেজ ডাঙর তো আছে কিন্তু কি করে আছে পাই আছে জানিছে গলে বি

0: FM 드래곤 밴 News, Music and Entertainment FM 103 MHz.
1: 5 বজি হওয়ালে কোহিমা টাউন নগর ট্রাফিক আপডেট এনেকা নিদি আছে মহান খোলা পরালিকা পিএইচ কিউ জংশন নর্থ বাউন্ড এটার কারণে মধুরে ট্রাফিক আছে আর সাউথ বাউন্ড হইলে হালকা ট্রাফিক দেখায় আছে পিএইচ কিউ জংশন পরালিকা মেজর জংশন এটা নর্থ বাউন্ড হইলে হালকা ট্রাফিক আছে কিন্তু সাউথ বাউন্ডে হেভি ট্রাফিক আছে টিসিপি পরালিকা রাজু পয়েন্ট এটার কারণে নর্থ বাউন্ডে হালকা ট্রাফিক আছে কিন্তু সাউথ বাউন্ডে হেভি ট্রাফিক আছে দুসরা রাস্তা হইলে বক্স কাটিং এনে ছে কেপরা সেন্সেস পয়েন্ট নহলে বা ফুলবাড়ী খচিজে গ্রাউন্ড পরা রাজু পয়েন্ট পরালিকা সেন্সেস পয়েন্ট এটা নর্থ বাউন্ড হালকা আছে কিন্তু সাউথ বাউন্ডে মডারেট ট্রাফিক আছে হাইস্কুল জংশন পরালিকা সেন্সেস পয়েন্ট এটা নর্থ আর সাউথ বাউন্ড দুইটাবি হালকা ট্রাফিক আছে আর এনএচকে জংশন পর সেন্সেস পয়েন্ট লাগাবি নর্থ সাউথ দুইটাবি হালকা ট্রাফিক আছে এইটু থাকিছে 3 বাজিপর সময় 5 বাজি টক লাগা ট্রাফিক আপডেট কালি পুজোর 10 বাজিপর লইকা আহি দিয়া হব আপনার খানকে ট্রাফিক আপডেট এটা অল্প সময় পিছিয়ে আমি খান শুনে লওয়া হব গ্রিন গার্ডিয়ান প্রোগ্রাম
0: ওয়েফএম ড্রাগন ব্যান্ড 103 MHz News, Music and Entertainment This is FM Dragon Band FM 103 MHz
2: আপনি শুনিছে নাই নাগাল্যান্ড সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে এই জানকারী খান লোবলে আছে
3: ঘরতে থাকা দরকারী সুবিধা খান খাবলে পানি এলপিজি ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারী জিনিস খান লাগা ডিটেলস লোব
2: কিতিয়া সেন্সাস অফিস মানুষ আপনার ঘরতে আহিব ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি
3: আপনি খান লাগা মদত বিশেষ দরকার আছে আমি খান লাগা সেন্সাস আমি খান লাগা ডেভেলপমেন্ট

0: हेलो
1: हेलो।
0: हेलो,
1: हेलो, नमस्कार
0: नमस्कार नमस्कार।
1: नमस्कार नमस्कार। আজি মোৰ কটন কলটো লাগিছে, বহুত খুশি লাগিছে।
0: আচ্ছা
1: মোৰ
0: আচ্ছা, ঠিক আছে ঠিক আছে,
1: বহুত ভাল লাগিছে দাদা।
0: ওকে।
1: মই তেমুজি চক্রবর্তী কথা পাতিছি।
0: কোন কৈছিলে?
1: তেমুজি চক্রবর্তী কৈ আছে,
0: আচ্ছা আচ্ছা, চমোদি চক্রবর্তী না?
1: কোন রাজ্যের শিবগঞ্জ জেলার পড়া কৈ আছে দাদা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আছে। আপনি কত কি জায়গা লাগা আছে?
1: হ্যালো দাদা,
0: আপনার জায়গা তো কি নাম?
1: মোর জায়গার নাম তো আছে স্যার, শ্রীভূমি জেলা আছে।
0: শ্রীভূমি না?
1: শ্রীভূমি জেলা
0: আচ্ছা
1: আছে।
0: আচ্ছা,
1: মোর আগর আগর আগর নাম তো আছিল করিমগঞ্জ, আর এতিয়া তো নতুন নাম তো দিছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত ডাঙ্গরিয়া,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: শ্রীভূমি জেলা দিকে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
1: বহুত আজি মই প্রথম কলাপটো আছিল,
0: আচ্ছা
1: বহুত
0: আচ্ছা,
1: আজকে লাগিছে আমার মনত, আর আপনার লগত কথা পাতিছি এতিয়া বহুত ভাল লাগিছে।
0: ঠিক আছে ঠিক আছে। আজি কি গানা শুনি বলে মন আছে আপনি?
1: আজি স্যার মই গানা গীত শুনিব, ফিল্মের নাম তো আছে আকেলে হাম আকেলে তুম।
0: আকেলে হাম আকেলে তুম না? ওকে,
1: আকেলে হাম আকেলে তুমর গীতটো হয়েছে স্যার রাজাকর আনিছে তিয়ার হো গয়া।
0: ওকে ওকে, মই বিচার দিম দে।
1: আপনার পাশত আছে নাকি দাদা গানটো?
0: মই বিচারে আছে, মই বিচার বিচারে।
1: ওর মোর লগত দুই চার মিত্র শুনিব স্যার, মই নামটো এলা শুন করিব।
0: রাজা কো রানী সে প্যার হো গিয়া না?
1: রাজা কো রানী সে প্যার হো গয়া।
0: ওকে ঠিক আছে। আপনি এটু কুমার শানু লাগা শুনিব না, উদিত নারায়ণ লাগা শুনিব?
1: মই কুমার শানু লাগা শুনিব স্যার।
0: ওকে ঠিক আছে ঠিক আছে, বাজাই দিব বাজাই দিব
1: স্যার।
0: ওকে,
1: মই দুই চার মিত্রর নাম লব স্যার।
0: ঠিক আছে, লবি লবি,
1: মন চলছে মন মন হয়েছে আমার।
0: ওকে লবি লবি।
1: প্রথমত শুনিব স্যার, মর ছোট বাড়িটা শুনিব, শিক্ষাগুলোর পরা বাইকুন মুন্ডা ডাঙ্গরিয়া শুনিব, মর আদর দাদা শুনিব, এলাকাটোর পরা রমেশ ডাঙ্গরিয়া শুনিব, সে মেরা বড়া ভাইয়া আশুতোষ দেবনাথ জি।
0: ওকে
1: ক্রিকেট কর রা হু, আশুতোষ দেবনাথ জি বহুত আচ্ছা শ্রোতা হে। আশুতোষ দেবনাথ জি কো সঙ্গীত মে কাফি জ্ঞান রাখতা হে স্যার।
0: ওকে ওকে, বহুত বহুত ধন্যবাদ, ও সঙ্গীত মে বহুত ধ্যান রাখতা হে তো। ওকে
1: মে বহুত সিখনা হে স্যার।
0: ওকে।

0: লোকুমার ডাঙ্গরিয়া শুনব, মিথুন চক্রবর্তী ডাঙ্গরিয়া শুনব, ভগবান ডাঙ্গরিয়া শুনব, সংগীতা দেবনাথজি শুনব, আর এতিয়া মুহূর্ত আকাশবাণী যে শ্রোতা তোমরা হে আকাশবাণী কুহিমা সবকে লিয়ে শুনব শুনব স্যার বিমল বসুমতার অমল বিশ্বতা হিচন্দ্র দাস ঠিক আছে স্যার
1: ওকে ঠিক আছে
0: আপ আচ্ছা রয়ে ওর আপকো সাথ বাত করকে বহুত আচ্ছা লাগ রহা হে ওর এ দুসরা বার মে টাই করেঙ্গে কার্যক্রম মে জুড়নে কে লিয়ে
1: ওকে ওর ঠিক আছে ওকে ওর এসা জুড়তি রে না ওকে
0: ইউ প্রেজেন্টেশন প্রোগ্রাম ভেরি নাইস ওকে বাই বাই
1: থ্যাঙ্ক ইউ ওকে থ্যাঙ্ক ইউ বাই বাই ওকে ওয়াল লিসনার্স কে লাকু হুনি ওয়াপন লোকে কুমার শানু আর আলকা ইয়াকনিক লাকা ওয়াস্তে ফিল্ম আছে অকেলে হম অকেলে তুম

0: हेलो।
1: हेलो जगत सर, नमस्ते।
0: नमस्ते नमस्ते। रमेश पात्र ना?
1: মই রমেশ পাত্র গোলাঘাটা সম্পর্ক কৈ আছো।
0: ওকে ওকে। কেনে গা আছে?
1: আপনার ভাল?
0: ভাল ভাল। আপনি কেনে গা?
1: মোরো ভাল। কল রিসিভ করেছে, আরো ভাল লাগিছে।
0: ওকে ওকে,
1: হ্যাঁ
0: ঠিক আছে ঠিক আছে।
1: মৌসুম কেনে গা আছে এফালে?
0: মৌসুম মানে গরম থাকিছে আজি তো অকমান।
1: আমার এফালে তো বহুত গরম থাকিছে, লাগাতার 2-3 দিন হয়ে গেছে।
0: আচ্ছা আচ্ছা, বরষুণ নাই নাকি?
1: বরষুণ অহা নাই, আহিলেও আপোনাৰ বৰষুণ কাম নাই।
0: হয় ইয়াত তো বরষুণ আহি থাকে, মাজে মাজে বরষুণ আহে।
1: বেচৰম নবি হব? বেচৰম
0: বেচৰম আছে।
1: দিলকা জো হাল হে?
0: ওকে,

0: हाँ तो उन्हीं बोले मन जाए से
1: बताए थे वो दिल का जो हाल है।
0: हाँ डेडिकेशन थकी वो अपनी के थकी वो
1: ओके
0: मैं लगा लवली वाइफ दोनों पार्टनर
1: ओके
0: তার পিছত থাকিব ভাইকন মুন্দা অমল বসুমতারী বিমল বসুমতারী যোগেন্দ্র বন্তি সোনালী টিপি টিকারী রংফার দেবাশী সারিকা রূপুবেলে মেথা প্রেমিকা সেবা অঞ্জলি বসুমতারী ধরমবীর পূরণ বর্মা ভগবান সিং পরমার রমেশ প্রজাপতি রাকেশ প্রেমজিৎ চক্রবর্তী ওর চন্দ্র সিং
1: ওকে ওকে ঠিক আছে রমেশ, তো আপনি ফোন করে দেওয়ার কারণে আপনাকে বেশি ধন্যবাদ দে। ওয়েল লিসনার্স কেন আকো শুনিব আপনার অভিজিৎ আর শ্রেয়া ঘোষাল লাকা ওয়াস্তে আছে ফিল্ম আছে বেশরম।

0: हेलो हेलो
1: हेलो हेलो,
0: हेलो
1: गुड इवनिंग सर। कैसे
0: गुड इवनिंग गुड इवनिंग।
1: सर?
0: ভাল আছে তো ভাল আছে। আপুনি কি নেগা?
1: ভালে আছে। মই
0: আপুনি কোন কৈ আছিলে?
1: অপূৰ্ব পাত্ৰ আছে।
0: ওকে অপূৰ্ব পাত্ৰ না, ইমান দেৰি পিছত আপুনি না আৱাজ শুনি আছে।
1: হ্যাঁ হয় স্যার।
0: তো কেনেকুৱা আছে? আপুনি বেছি দেৰি হৈছে, আপুনি লিখি কিনে আমি নপঠাই যাইছে।
1: হয় স্যার।
0: ক'ত আপুনি এইটো ক'ত থাকে? আসাম আছে নেকি? সারিজান কার্বি আংলং না? ওকে অপূর্বা, ঠিক আছে অপূর্বা। তো হাওয়া পানি কিনেগা?
1: স্যার দিনটা তো গরম থাকিছে, এটা বরষুণ আহিব নেকি?
0: বরষুণ আহিবলে আছে না?
1: হয় স্যার।
0: ওকে, তো আজি কি গানা শুনিব অপূর্বা?
1: কেসারি ফিল্ম আছে।
0: কেসারি না? কেসারি তো আছে। কোনটো গানা শুনিব? হেল্ল' হেল্ল' হেল্ল' হেল্ল' হেল্ল'
1: হেল্ল'
0: গানা কোনটো শুনিব? কেশারী ফিল্মটো আছে। ভে মাহি না? ওকে ওকে, ঠিক আছে বাজাই দিব। তো কোনবা কি ডেডিকেশন আছে?
1: ডেডিকেশন টু অন দ্য লিসনার্স আর আরজাস খান আর আপনি কে স্যার।
0: ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ অপূর্বা। তো আপনি ফোন করে দেওয়ার কারণে আপনাকে বেশি থ্যাংকস দেই।
1: থ্যাংক ইউ স্যার, আপনি কে।
0: ওকে থ্যাংক ইউ। ৱেল লিচনাৰ্ছ খান, আকৌ শুনিব আপোনালোকে অৰিজিত সিং আৰু আশীষ কাউৰ লগা আৱাজতে আছে ফিল্ম আছে কেচাৰী।

0: পেটে বাচ্চা বুকি কিনা পুইলা দিন মহিনা হওয়ার সময় দে এইচ আই ভি আর সিফিলিস কারণে টেস্ট করব লাগে
1: এইচ আই ভি থাকা মা একজন লগতরা এইচ আই ভি আর কনজেনিটাল সিফিলিস তো তার পেটে থাকা বাচ্চা লগতরা বাচ্চাই কিনে থাকিব পারিব
0: যদি আপনি পজিটিভ হয়েছে বলে ট্রিটমেন্ট লোব পারিব আর আপনার লগত পেটে থাকা বাচ্চাকে ইনফেকশন খান পড়া বাঁচাব পারিব
1: এইচ আই ভি টেস্ট করবলে তো স্টেটে থাকা গভর্নমেন্ট হসপিটালস পুরা তে ফ্রি পড়া করব পারিব
0: জানকারী এটা আপনার কে দিয়েছে নাগলিন স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি।